0: On that note, let's turn our attention to West Bengal now, where the buzz over formation of a new Trinamool Congress without Mamata Banerjee and without Abhishek Banerjee has surfaced. Many have started asking, will the Maharashtra model play out in Bengal now? Basically, will the Trinamool undergo a vertical split as happened with the Shiv Sena back in 2022? A buzz is growing around a possible rebellion within the Trinamool Congress, with speculation of a breakaway group challenging the leadership of Mamata Banerjee along with Abhishek Banerjee. You see, the expulsion of two TMC MLAs after the signature row has only fueled the rumours. Claims of dozens of MLAs skipping Mamata's meeting, reports of parallel huddles, talk of a possible split, they've all raised the big question whether Bengal is heading towards its own Shinde moment. The comparisons basically are stemming from the pattern seen in Maharashtra, because in 2022, the Shiv Sena was rocked by rebellion led by Eknath Shinde, with a large section of MLAs distancing themselves from the party leadership, holding those parallel meetings that as we had covered, and eventually triggering that split. So is this merely a show of internal dissent or the start of a challenge to the Trinamool leadership? That is the big question at this stage.
1: তৃণমূল কংগ্রেসের এমএলএ দের পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে। লোকাল আইসি এবং এসপি রা ফোন করে বলছেন এবং বাড়িতে পুলিশ পাঠিয়ে রাখছেন যাতে তারা বেরোতে না পারে, এবং তাদের পরিষ্কার বলা হচ্ছে দল ভাঙুন, অমুক লোকের সাথে গিয়ে যোগাযোগ করুন। প্রথম ফোনটা পুলিশ করছে, দ্বিতীয় ফোনটা বিজেপির অফিস থেকে যাচ্ছে।
0: Well, trouble seems to be mounting for TMC MP Abhishek Banerjee, specifically in the alleged signature forgery case. The CID has issued second summons to Abhishek Banerjee, asking him to appear before investigators on the 8th of June in another 6 days. Two TMC MLAs who raised the fake signature complaint, Ritabratha Banerjee and Shandipan Saha, have been expelled for alleged anti-party activities. Both had also skipped that meeting convened by Mamata Banerjee over the weekend on Sunday. Mamata Banerjee, though, however, claims her legislators are being threatened and prevented from attending party meetings. But there were scenes from Cooch Bihar's Mathabanga that emerged. Local leaders there were allegedly seen returning cut money, you're about to see those visuals, to villagers at a public gathering, fearing legal action. We'll just play those visuals out for you. We also have crucial political reactions lined up. Listen in.
2: टीएमसी बंगाल का जनता का साथ तो भ्रष्टाचार किया है, अभी उनका खुद एमएलए का साथ भ्रष्टाचार कर रहा है। टीएमसी चोर है, अपने खुद चुने हुए एमएलए का सिग्नेचर चोरी कर रहा है, इसलिए जनता को ये मालूम होना चाहिए। इसमें बीजेपी और सरकार का कोई रोल नहीं है। जो कंप्लेन है, कंप्लेन डोर टीएमसी का एमएलए ने किया है, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহা, ইসমেন কোই হামারি রোল নেই হ্যায়।
3: দেখে পাবলিক তো নারাজ হ্যায়, ইয়ে সাফ দিখ রাহা হ্যায়। নারাজ বহুত সারে কারণ সে হ্যায় আর ইসমেন কিয়া হো রাহা, বহুত সারে লিডার্স জো পাবলিক নারাজ হো এসা কাম নেহি কিয়ে হ্যায় ও ভি ইসমে পিস জা রহে হ্যায়। তো জো আপনা আত্মসম্মান হ্যায় জিনকা, জো পাবলিক কে লিয়ে কাম করনা চাহতে হ্যায়, তো আবি হো সকতা ও লোক থোড়া সা ভি দূরি বনা কে রখ রহে হ্যায়, পরিস্থিতি থা নর্মাল হোনে কে ওয়েট কর রে হোগে, কিন্তু ইসকো ছোড় কে তো কই চারা নেই হ্যায়। জিস তরিকে কে ঘটনায় বাহার আ রহি হ্যায় পঞ্চায়েত স্তর মে, মিউনিসিপ্যালিটি কে স্তর পে, ইয়ে তো কহিন না কহিন হামলোগ সবকো শরম মে ডাল দে রাহা হ্যায়। হামলোগ সবকো ইয়েহি লাগ রাহা হ্যায় কি ভাই ক্যা চল ক্যা রাহা থা, ইয়ে তো জব তক বাহার নেই আতা আপ জান নেই পাওগে, আপ জানকারি হো রহি হ্যায় তো খারাপ লাগনা তো বহুত ন্যাচুরাল হ্যায়।
4: দিস ইজ অ্যান অ্যাট্রোশাস ইভেন্ট। People working in the office of Abhishek Banerjee, actually on 19th, on 6th, there was no resolution. There was a single resolution that Abhishek Banerjee needs to be congratulated for the effort he has given. On 19th, we were asked that to put signatures, attendance signature, but said that put the date as 6th. Then we saw, me and Shandipan, that there were many names who are not present in the meeting. So this is an atrocious event, outrageous. So he thought, as a custodian of the house, the speaker must be made aware, but because the speaker doesn't have a political party. So he thought it is necessary to go to the speaker, and he went to him.
5: First cut money chori, land chori, job chori, now signature chori. Abhishek Banerjee and his grouping has done signature chori of the TMC MLAs. And the TMC MLAs have made this allegation. Two MLAs have come out.

0: was the non-interview. Cruz spent some time with him. We have these whistles out for you, and the whistles are for the fact that you got the poll right, which is quite fantastic.
1: We saw you campaigning, ma'am, for the RG Kaur victim's mother as well. You know, that was a telling moment. Do you believe that that incident in some ways was a tipping point?
2: I think that Shiv is not, was not the only incident.
3: Tobi puran khule, toi mukh phute tor moner kotha, ekla bolo re, jodi tor dag shune kyo na ashi, tobe ekla cholo re.
4: Higher Ed, check the audio. Higher Ed, check the audio.
5: Let's do it, let's do it, let's start.
6: Breaking story, we're jumping straight into it.
7: We've got a picture of the letter.
1: What is in your letter?
7: You can never predict what's going to happen in Tamil Nadu politics.
1: 21 days in Kashmir. Unfiltered list.
8: Welcome back. A former West Bengal Chief Minister, Mamata Banerjee, is protesting in Kolkata. And now she has said that opposition anti-BJP parties are all going to collect in Delhi and chart a plan, you know, going forward. She's also hit out at Trinamool Congress MLAs who've resigned, and she's called them traitors of the party. So Mamata Banerjee there taking to the streets once again, holding this protest, and said anti-BJP parties will be meeting Delhi to decide our country-wide course of action. And she also attacked the MLAs who were recently expelled, calling them traitors.
9: আমাদের তৃণমূল কংগ্রেসের এমপি আর যারা আজকে গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য, আমি বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সত্য সুমতি দে ভগবান। যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, কর্মই ধর্ম মাথায় রাখবেন, সেটা মেনে চলব। আমরা দিল্লিতেও খুব শিখি বিজেপি বিরোধী পার্টিগুলো মিলিত হচ্ছি, এবং সেখানে আমরা আমাদের কর্মসূচি দেশ জুড়ে ঠিক করব। একটু অপেক্ষা করুন, নেতাজি জেসে হ্যাঁ, তার মূর্তিতে মহাত্মা গান্ধীজির মূর্তিতে মালা দিয়ে শপথ নিলাম। এই অত্যাচার, এই রাষ্ট্রীয় সন্ত্রাস যারা করছে, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক ভাবে এর মতো আমরা না করতে পারবো, ততক্ষণ করেন মিছিল করা যাবে না, গেলেই অ্যারেস্ট হবে, মিছিল যেতে পারবেন না, গেলেই অ্যারেস্ট করবো। মিনিস্টার বাড়ি বাড়ি গিয়ে বলছেন, এমপিদের বাড়ি গিয়ে বলছেন, এনআইএ এর ভয় দেখাচ্ছে, ইডির ভয় দেখাচ্ছে, সিবিআই এর ভয় দেখাচ্ছে। এই সিআইডি তো আমার আমলেও ছিল, তখন তো সিআইডি এইভাবে এফেক্টিভলি কাজ করতো না, অন্যায় এসটিএফও করতো না।
8: All right, even as Mamata Banerjee held that protest in Kolkata, there was a separate drama that was underway at the Vidhan Sauda. Remember, there are rebel Trinamool MLAs now, and there's you know, divisions between the Trinamool versus Trinamool over the leader of opposition. So that is the controversy that is now escalating. And expelled TMC MLA Ritha Bratta presented, was there at the Vidhan Sabha, and a faction of TMC MLAs in fact want Ritha Bratta as the leader of opposition in the assembly. The Trinamool Congress has given a fresh letter to the Vidhan Sabha Speaker to recognize the LOP. Vidhan Sabha Speaker's office, however, refused to accept the letter, and the matter is now under a CID probe as there are allegations of forged signature. Let's listen into what Kunal Ghosh had to say.
10: हम स्पीकर साहब के ऑफिस में आए थे पार्टी के तरफ से एक नए लेटर सबमिट करने के लिए। स्पीकर साहब नहीं थे तो अभी कॉल रिसीव हुआ और आज बोल दिया रिसीव करने के लिए कोई रिटन इंस्ट्रक्शन नहीं है, भारमाली मना कर दिया।
11: सर क्या है
12: क्या लेटर में था?
10: लेटर का कंटेंट मैं अभी नहीं बताऊंगा क्योंकि ये पार्टी का परमिशन लेना होगा। हम लोग कोई इंडिपेंडेंट कैंडिडेट नहीं है, हम लोग जो जीता है ना वो तृणमूल कांग्रेस पार्टी का सिंबल पे